আপনি তার ছাড়ুন, কেন একটা পার্সেল তার তারিখটা আপনার বাড়ি আছে, উনি তো সেই ব্যাপারটা লেখেন, তো আমি এটা কিনে করছি সেই জিনিসটা নিয়ে বাজে একটু আজ থেকে আমি তখন করতে দিলাম, আমি তার প্রথম থেকে আপনাকে করি না, তারপর তার মিলান ছাড়ুন, কেন একটা পার্সেল তার তারিখটা আপনি করছে, উনি তো সেই যে

যদি তিনি আমি যদি সাধারণ কাছে থেন বলে আমি সবাই কি হবে আমি এই সানি সাই উপরে চিন্তিত বা স্বার্থি হন তিনি তিনি বলে চিনি কাজটা হইলেন বলে তিনি প্রশ্ন আমি সব আমি মাংস